0: সবুরি ভিতরে বাহারে,
1: সবুরি ভিতরে বাহারে।
2: ইয়ে হুয়া পহলা অন্তরা। আব দুসরা অন্তরা,
0: লুহ হই তুমে,
1: লুহ হই তুমে।
0: ঝরি পড় পরা,
1: ঝরি পড় পরা।
0: কেতে নয়নর কোণরু,
1: কেতে নয়নর কোণরু।
0: লুহ হই তুমে,
1: লুহ হই তুমে।
0: ঝরি পড় পরা,
1: ঝরি পড় পরা।
0: কেতে নয়নর কোণরু,
1: কেতে নয়নর কোণরু।
0: হস হই পুণি,
1: হস হই পুণি।
0: ফুল পরি ফুট,
1: ফুল পরি ফুট।
0: কেতে যে নরম অধরু,
1: কেতে যে নরম অধরু।
0: হস হই পুণি,
1: হস হই পুণি।
0: ফুল পরি ফুট,
1: ফুল পরি ফুট।
0: কেতে যে নরম অধরু,
1: কেতে যে নরম অধরু।
0: কেউ নাম ধরি,
1: কেউ নাম ধরি।
0: ডাকিবি তুমকু,
1: ডাকিবি তুমকু।
0: তুমে যে সর্বনাম,
1: তুমে যে সর্বনাম।
2: अब हम गाना सीखेंगे। ये गाना खेमटा ताल में है। इसकी 6 मात्राएं हैं। ताल कैसा है ये पहले देख लो। इसमें एक ताली और एक खाली है।
0: एक दुई, एक दुई, वो एक दुई, एक दुई, एक दुई।
2: अब हम गाना सीखेंगे।
0: কেউ নাম ধরি ডাকিবি তুমকু। 1 2 3 4